तू मगर सामने आप ही जाया करो, लाजमी है कि मैं तुमसे पर्दा करूं। इस gezongen door Elke Jaatje en Ken Abhijit en kwam uit de film Raas. En dan komt dit prachtig liedje gezongen door Tanchik Bachi. Uit de film Shersha, Kirata Lumbia Lumbia. Hey. Oh, ik ben zo verliefd hierop.

0: बंद करो ये बकवास, कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mera Satrahe komt de titelsong, gezongen door Udit Narayan en Elka Yachnik.

पत्थर वर्गीय आँच इस गजोंग दो रणवीर एंड बी प्राक। Het volgende liedje in het programma Gitong Kelleher via Radio SBS is gezongen door Vijay Benedict en Chorus. I'm a Disco Dancer.